0: আর শক্কর ডাল কে আর আলু বনা কে খালে তো বাই বাদি রয়েছে তো উ দর্দ ভি ইসে হট যাওয়া কাম লিয়াছা কে জিসে ইয়ে ঘুটনা মে দর্দ হো রয়েছে তো গঁয়ার পাট ওর হলদি মিলা কে আর থোড়ি থোড়ি গরম করকে ইয়ে ঘুটনা কে বাঁধেছো গঁয়ার পাট তো উসে দর্দ কম হো গেছো ইসে কে কে গঁয়ার পাটো থোড়ি মার শিখছি মে তো মার ভি নিকল গি গঁয়ার পাটা সে ওর ইয়ে দর্দ বন্ধ গঁয়ার পাটা কো পেলে তো চাকু সে ছিল কে আর ও ভিতর কো ওছে নে ও গুর্দো শোক উনে নিকাল কে ওর আর বারিক করকে বারিক বারিক কাট কে ওর কড়াই মে থোড়া থোড়া সেক লি শেক আর উমে ঘি ডাল দিও ঘি তো কতনো ভি ডাল দিও 100 গ্রাম কে বরাবর ভি ডাল সকেছে 50 গ্রাম ভি ডাল সকেছে ওর শক্কর আধো কিলো মে আধ পাও ভি ডাল সকেছে তো আধ পাও শক্কর মে কাইয়ে কে ও জাদা নো হোগি শক্কর তো শক্কর ফির ও গোয়ার পাটো কাম করগো তো ইকো হালুয়া ভি বন যাওছে আর হালুয়া বনা লিয়া না তো ইন খাকে এক দো বার হালুয়া বনা কে খা কর দেখো তো আপনে বাই বাদি চে না ওই আপনে শরীর মে সে নিকল যাওগি আচ্ছো শরীর হো যাওগো তো ইয়া বাই বাদি মে ভি কাম দেছে গোয়ার পাট
1: মেরা নাম বেনি বাই হে ওর গাঁও হামারা পিজনি হে আমারা ভাই থা জেসে পেলি জঙ্গলো মে জাদা কাম করতি থি তো ও বেল কি পিছে পড়া নি বো তো এক পেড় কি ফটকার লাগি উসকি আঁখ মে যে বো আঁখ লাল পড় গই ফির শ্যাম কে ঘরে আয়ে তো ঘরে আকে মেরে পাপা নে বো গোড় ফটায়ে উসকে লিয়ে চির কে ওর টুকড়া কর কর কে বীচ মে সে আচ্ছে বড়িয়া নিকাল কে উসমে সে ওর উসপে থোড়ি সি হরদ পটক দি উসমে থোড়া থোড়া ঘি ওর মামুলি মামুলি আঁচ লগা কে ওর ফির উসকি আঁখ মে বাঁধ দি তো উসকো দর্দ ভি কম হো গো আর বো লাল লাল তি বো ভি সাফ হো গই উসে জাদা পরিশানি নি আতি ই হামারে পাপা কি দেখা হামনে হামারা পাপা না কিয়া তা মেরে ভাই সে
2: বহুত বহুত ধন্যবাদ গ্যারসি ভাই বেনি ভাই
3: আজ হমনে ইয়া জানা কি ছোটা সা পৌধা গ্বার পাটা আমারে লিয়ে কিতনা উপযোগী হ্যায় আগলে হফতে নই জানকারিয়ো কে সাথ ফির মিলেঙ্গে
4: তব তক কে লিয়ে আপসে ইজাজত চাহতে হ্যায় নমস্কার।